গজুরি নামৰ টিভিএছ অপগ্ৰেড হানেলাই ভাগ্য নে অপগ্ৰেড হুনে অচম্মাইকো ডিল গজুরি আদর্শ চোকমা আইর তপাইলে জুনসুকে ব্র্যান্ডকো পুরানো সাধন এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ টিভিএস সর্দা পাউনু হুনেছ 10 লাখ সম্মকো ক্যাশ ডিসকাউন্ট টিভিএস কো সুনকো চাবি অথবা 100% সম্ম ক্যাশ ব্যাক এটি মাত্র হই না হরেক দিন লাকি ড্র বাট 2 ভাগ্যশালী কাস্টমার লাই 5% সম্ম ফ্রি সার্ভিস ফটাফট ফাইন্যান্স কো সুবিধা নাগরিকতা র লাইসেন্স কে ভরমা পুরানো সাধন মা কতই নপাইনে খত্রাই ভ্যালুয়েশন एउटा फ्री हेलमेट र टिभीएस लाइफ टाइम वारेन्टी पनि पाउनुहुनेछ असोज 8 गतेदेखि 16 गतेसम्म गजुरी 1 आदर्श चोक प्रभु ब्याङ्क सँगै सम्पर्कका लागि विश्वराल मोटरसाइकल वर्कसप 9848562088 9023188917 एक्सचेन्ज गर्न आउँदा पुरानो साधनको ब्लु बुक साथै ल्याउन नभुल्नुहोला शर्तहरू लागू हुनेछन्

গজুরি নামত টিভিএস অপগ্রেড হানে লাই ভাগ্য নে অপগ্রেড হুনে অচম্মাইকো ডিল গজুরি আদর্শ চোকমা আয়ের তপাইলে জুনসুকে ব্র্যান্ড কো পুরানো সাধন এক্সচেঞ্জ করে দা ব্র্যান্ড নিউ টিভিএস সর্দা পাউন হুনে ছ 10 লাখ সমকো ক্যাশ ডিসকাউন্ট টিভিএস কো সুন কো চাবি অথবা 100% সম ক্যাশ ব্যাক এটি মাত্র হই না হরেক দিন লাকি ড্র বাট দুই ভাগ্যশালী কাস্টমার লাই 5 বর্ষ সম ফ্রি সার্ভিস ফটাফট ফাইন্যান্স কো সুবিধা নাগরিকতা আর লাইসেন্স কে ভরমা পুরানো সাধন মা কতই নপাইলে খত্রাই ভ্যালুয়েশন एउटा फ्री हेलमेट र टीभीएस लाइफ टाइम वारेन्टी पनि पाउनुहुनेछ असोज 8 गतेदेखि 16 गतेसम्म गजुरी 1 आदर्श चोक प्रभु ब्याङ्क सँगै सम्पर्कका लागि विश्वराल मोटरसाइकल वर्कसप 9848562088 9023188917 एक्सचेन्ज गर्न आउँदा पुरानो साधनको ब्लु बुक साथै ल्याउन नभुल्नुहोला शर्तहरू लागू हुनेछन्

গজুরিমা টিভি আপগ্রেড হানেলাই ভাগ্য নে আপগ্রেড হুনে অসম্মাইকো ডিল গজুরি আদর্শ চোকমা আইর তপাইলে জুনসুকে ব্র্যান্ডকো পুরানো সাধন এক্সচেঞ্জ গরে ব্র্যান্ড নিউ টিভি সর্দা পাউনু হুনেছ 10 লাখ সম্মকো ক্যাশ ডিসকাউন্ট টিভি কো স্পিন কো চাবি অথবা 100% সম্ম ক্যাশ ব্যাক এটি মাত্র হই না হরেক দিন লকি ড্র বাট দুই ভাগ্যশালী কাস্টমার লাই 5 বর্ষ সম্ম ফ্রি সার্ভিস ফটাফট ফাইন্যান্স কো সুবিধা নাগরিকতা র লাইসেন্স কে ভরমা পুরানো সাধন মা কত্তই নপাইনে খত্রই ভ্যালুয়েশন एउटा फ्री हेलमेट र टीवीएस लाइफ टाइम वारेन्टी पनि पाउनुहुनेछ असोज 8 गतेदेखि 16 गतेसम्म गजुरी 1 आदर्श चोक प्रभु ब्याङ्क सँगै सम्पर्कका लागि विश्वराल मोटरसाइकल वर्कसप 9848562088 9023188917 एक्सचेन्ज गर्न आउँदा पुरानो साधनको ब्लु बुक साथै ल्याउन नभुल्नुहोला शर्तहरू लागू हुनेछन्